ইসে এসে লোনা তাঙ্কগাসে মনিপুরি ইসে লানোচব মতংসে লোচরে আকাশবাণী ইম্ফল হজে পুং তরে তারে সন্দোচরি খোঞ্জল নাচো।

0: Aha, mi mokte da ekoi ga kasba ni impal gi studio da ozabu taram nok chiri.
1: Thaga sari.
0: Hiram jing asi gi renewable energy technology hai bani na. Haudok pa je renewable energy khang draga di samna bawa gani na khali. Ahan bada renewable energy se kari no hai bado. Kitang samlap na miyam na khang biya bamoong da kitang thambiyo.
1: Akhoi gi energy sources hai bazi akhoi gi mainly makhal ani lay. Akhoi gi non-renewable energy resources hai bama. Adagi renewable energy sources hai bunga. Akhoi gi non-renewable energy resources hai gadi gansha gi fossil fuel singje. Akhoi gi coal gumba, petroleum gumba, natural gas gumba. Akhoi si gi hai ba sumba non-renewable energy resources singa sindi akhoi na gansha gi mi masing hengkalak ba. Akhoi gi sakhulapu gi matungina. Akhoi gi development lakpu gi matungina. Akhoi na sinna bagi sangye sum hengkalak na nongtra nongdi moji loi gi bagi sangye am wang. Khoi maje loi jing da khoi na sa gi ma alternative sources thirak matam da nga sa gi renewable energy sources nga lakhi bani renewable energy sources hai ra gadi nga sa gi khoi gi masa ma thanda khoi gi natural cyclic process da khoi gi renew tok jaba replenish hoi jaba khoi gi adumba within a short period of time da hai tare aduna pithibi khoi na lei bi ma khedum loi ba na ra dum khan gi energy sources nga sini khoi gi samna solar gumba khoi gi wind energy hydropower energy geothermal energy দেশনে বায়োগ্যাস বায়োমাস মানে মেয়াম লাগে কই এক্সাম্পল মা হাজার বদ কা সাগে সোলার এনার্জি কই সোলার এনার্জি দে কোনে কা সাগে মাই সুঙ্গি ডিউরিং দ্য ডে টাইম হাই তারে কই সানলাইট ফুঙ্গি গাই নুমিত কি নুংসা গি মাঙ্গা লাইং গাই মতম দ কোনে এনার্জি জেনারেট তাউই আদু বখ কই ডিউরিং নাইট টাইম হাই তারে কই নুংসা থক তব মতম দ দে কোনে এনার্জি জে জেনারেট তাউ বঙ্গম দে আদু ওরে গজ কই নেক্সট ডে দ কই নেক্সট মর্নিং কই গি নুংসা গি মাই ছা জিম লা আ মতম দ কোনে মুক জেনারেট তাউ বঙ্গামি সোলার গি থ্রু দ্য ইলেকট্রিসিটি জে সো না উইথিন দ্য শর্ট পেরিয়ড অফ টাইম দ কই এনার্জি জেনারেট তো বঙ্গম বসু মখল গি সোর্সেস সিং আছি বকনা রিনিউয়েবল এনার্জি সোর্সেস হাইনা আখনা খংনি
0: হই সাপ্লাই চেইন তলকবা এনার্জি সিকিউরিটি মতাং দা আওয়া বনংবা জাইথেং মিয়াম ফংমগি পাও মাইতা দতন তাই মসি লইবা খম বনাইবা এনার্জি দুনিও জানা হাইবিরি
1: মানে ফসিল ফুয়েলস নি কোন এনার্জি হাই তারে
0: হই
1: ফংবা
0: হই হজি ও জানা পনবিকি বদা খজিতি পনবিরবনি
1: হই
0: আদুবু রিনিউয়েবল এনার্জি গি মখল জি কয়াম খাইদক বিয়াই কারি কারি নোমা গি মখা দে লেরি বসে হাই বদো কিতং সন্দং তাক পিউ
1: আখোই রিনিউয়েবল এনার্জি জখোই মেইনলি আহান খোই সোলার এনার্জি লাইরে উইন এনার্জি হাইড্রো এনার্জি দেখি বায়োগ্যাস বায়োমাস এনার্জি লাইরে আকি জিওথার্মাল এন্ড ওসেল এনার্জি খোই টাইডাল গুমবা এন্ড ওয়েভ এনার্জি গুমবা খোই সমাইন খোই মখল মখন মথেল মেয়াম খোই লাইগরে আদেন আসাগোই সোলার এনার্জি হান খোই নুংসাগি খোই মঙ্গাল নুংসাগি মাইসা মঙ্গাল দে খোই না সুংবা এনার্জি না সোলার এনার্জি হান কাউই দেখুন উইন এনার্জি হাইগ না আসাগোই খোই নুংসিতাগি হাই তারে নুংসিতাগি খোই সুংবা দু মখল গি এনার্জি খোই ওইদনি হাইড্রো এনার্জি হান না আসাগোই ইসিং দগি ওয়াটার দগি ইসিং দগি হাই তারে দুম মখন দগি সুংবা এনার্জি ওইদনি বায়োগ্যাস আর খোই হিউম্যান ওয়েস্ট গুমবা খোই কাউদং গুমবা সুমদগি সুংবা খোই মখন পুমাসা হাই তারে নে সুমদগি সুংবা এনার্জি ওইদনি দেখুন বায়োমাস এনার্জি হান না আসাগোই উড গুমবা হাই তারে খোই ন্যাচারাল রিসোর্স মে আখন বার্ন তোরগা সুমানে সুমো মখানি খোই ওইদনি বায়োমাস খোই হাইরগাদি দেখি খোই চারু গুমবা হাই তারে আদে খোই খোই সুগার কেন গি খোই সু গি চু গুমবা মাই ধারগ সুমবা আদু মখানি ওইদনি বায়োমাস হাইরগনা
0: হই
1: সুমাইনে ওইদনি টাইডাল ইন ওয়েভ এনার্জি হাইরগনা সমুদ্র গি মাপাল খোই সমুদ্র গুমবা সমুদ্র গি মাপান গুমবা টাইডাল ওয়েভ সমুদ্র গি খোই ওয়েভ হাই তারে আদে সুমবো এনার্জি ওইদনি আদু খোই গি মণিপুর রে সুমবা জিদি ওই থোরই মরম দে খোই দে
0: মানি জোরাফিশিনা
1: আ জোরাফিশিনা খোই কেনলাই তাবনি না হাই তারে আখরি খোই সমুদ্র গুমবা খোই কোসেল এরিয়া রিজন ওই দমনি না দুম খোই টাইডাল গুমরে ওয়েব এনার্জি গুম দে খোই মণিপুর দা সুংবে আবই খুদং চা আবদু দি লেজা দি
0: ওজানা মামাং দবু দি থামবি রে রিনিউ তো বিয়া বা রিপ্লেনিশ তো বকি মতাং সে মদুদ খিতং দি খংজে রব নি মাই মারু ওয়েব জি কারি নো হাই বতো আদো চাও থোক না পৌ না হাই জে বতাই মাগি মারু ওয়েব জি কারি নো আকান না না গাসি গি মতাম জি দা মাগি দকার লাইরেক্টলি জি কারি নো হাই বতো থামবি
1: রিনিউয়েবল এনার্জি কি কানা বা হাই তারে মাই কানা বখরা হাই রগদি হাউজি কি খগি ফসিল ফুয়েল খগি রিসোর্স মে আল খই লইবা নাই বনি না খই কোল গুমবা পেট্রোলিয়াম গুমবা আদে খগি ন্যাচারাল গ্যাসেস গুমবা হাই তারে মুজি লইবা নাই বনি না মহু সিনবা হাই তারে খগি রিনিউয়েবল এনার্জি রিসোর্স মে আম লাখি বনি সোলার গুমবা উইন্ড গুমবা হাইড্রো গুমবা খই সুম জে লাখ মতে মই কানা বাহার গন সাই কেন খগি সাপোজ এনার্জি সিকিউরিটি ওয়াং খলক তুনি খই সাপোজ ফাম নাই খই জুব মণিপুর দ ইয়াম না মাই নোয়াইতে নো মদম পুং আমা নি দ মাই মুত পে ইয়াওয়ে দ সুম মিয়াম জে খন গা সাই রিনিউয়েবল এনার্জি খগি ইয়ুম দ খন ইনস্টল তরগ দি সোলার গুমবা খন ইনস্টল তক তরগ দি সুম মিয়াম জে খন মেং খত পঙ্গম দইনি খই কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই পিবা গম দইনি লাগি ইবন খগি মাগি ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ হাইরগ দি রিমোট এরিয়া খই হাই তারে ইলেকট্রিসিটি গ্রিড কানেকশন ফংদম ফম হাই তারে কানেকশন পুদি আমনা ওয়া আম খই সাপোজ হিল এরিয়া গুমবা ইয়ামনা খই রিমোট এরিয়া ভিলেজ খই খুঙ্গং গুমবা হাই তারে খই ইয়ুম ইয়ামনা তাদাবা ইয়ুম মঙ্গা থ্রুক তাবা তারা গুমবা তাবা হাই তারে সুম মতম দ খইনা গসাগি গ্রিড কানেকটিভিটি জে পিনা ভনম তন খই লটস অফ পয়সা মিয়াম চং দইনি মরম দিং সাই ট্রান্সমিশন লাইন টিং আক দইনি ট্রান্সফর্মার সাবস্টেশন থামক দইনি ট্রান্সফর্মার গি ওবে সাবস্টেশন থামক দইনি সুমই খুদং চাদ মিয়াম জে লাইবনি না সিগি মহ দখনে সোলার গুম খন ইনস্টল তাউ তারগা দি খন ইকোনমিক্যালি খদা সেভ ওই দইনি।